ইয়ান আকাশবাণী শিলং আজি প্রোগ্রাম প্রোগ্রামও ফ্লাকনম চাকসা তালে প্রোগ্রাম আসি মাথা মাথে মঙ্গসতপ্রী বাজুই রুচ্ছা গতাম সতপ্রী স্নে পয়েন্টিনী মিটার মিডিয়াম ওয়েভ আর রুচ্ছাচে সতপ্রী খিলো হারছু খোনাসোনা গতাম মানে তালনি প্রোগ্রামও সঙ্গে পানি মানা ভিডিওর এই সঙ্গে গেট রঙ কামাটিয়া

ইয়ান আকাশবাণী শিলং আছে খবরাং দানি খবরাং খো আদি পিকে মারাক ফারা কাটিং সঙ্গবা খবরানি কথা বিঠোনাং কবি চিংয়ে ইন্ডিয়া আর ভেনেজুয়েলা এনার্জি আর নিথা নিথা আবারাং বাক্রমে খাম খাটনা আনরকাঙা মামং হোম মিনিস্টার অমিত শাহ দাল শিলং ও এনএসি নি থমানি দিলাঙা মেটবা লিংডো ইস্টার্ন ওয়েস্ট খাসি হিল ডিস্ট্রিক্ট ও মংব্রি ডেভেলপমেন্ট প্রজেক্ট রংনা ফংচাকানি সঙ্গে ওনা মামং সরকারি সীমা আরি মামলাকে উনবাকসানা খাসি খুসুখো এট শিডুল নাপাতানি বিদিংও নিয়েঙা নে হোম মিনিস্টার কে সি ইউ না কাদংটা চুকমা খবর আসখানা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি দাল ভেনেজুয়েলি একটিং প্রেসিডেন্ট ডেলসি রোড্রিক বাক্সা নিউ দিল্লি গ্রংয়ে মেলেগ্রুকে খাম খাঙালি বিদিংও আগানগ্রকা উনবাকসানা গতাল দিনথা দিনথা আবারাঙো মেলেগ্রুকে খাম খাংখুনা ছানশির মাহা ভেনেজুয়েলা বাক্সা এনার্জিও খাম খাড়মনা মকসংয়ে থমানিও আগানগ্রকা মাইনা ভেনেজুয়েলা বাক্সা দাল বেগপা অল রিজার্ভ গনাং ইন্দাকি ইন্ডিয়ারা দল বেগপা মার্কেট বা বাদং শিওয়ালানি আদা মংসখা উনিগমন দলগনি আনমেলিগ্রুকে খাম খাংনা নামলেগ্রকা ইয়ারানিগে সেপন বাদং শিওয়ালগ্রকানি ইনভেস্টমেন্ট হেলথ কেয়ার মাইনিং এগ্রিকালচার ট্রান্সপোর্ট ইকুইপমেন্ট অটোমোবাইলস আর ফার্মাসিউটিক্যাল ইয়ারাঙো খাম খাড়মনা গতাবা আগানগ্রকাং খোহা টিবি মুক্ত ভারত অভিয়ান হান্ড্রেড ডেজ ক্যাম্পেইন গেটা নর্থ গারো হিলস মেন্দি পাথা আর জন ভাগিদারি প্রোগ্রাম আতঙাহা ইয়া প্রোগ্রাম ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম বাই এন টি ই পি ইস গারো হিলস উইলিয়ামনগর আতঙাহা প্রোগ্রাম জলি মন্দিরং আর দুলগপারং আশা ছাত্র ছাত্রীরং আর বেনিফিশিয়ারি রং বাকো রাঙাহা থমানিও টিবি সার্ভিস নিগমন মন্দিরং না চেম চেম ডাকে চালাতে ওনাঙা আর টিবি সার্ভিস বোনাটানীয় সরকারি জাকু দিয়ানীয় জিনমা মন্দিরং খুবা বাক্রমচিনা গতা দিদিয়াঙা মেন্দি পাথারনি এমএলএ মাথুঞ্জি সংমা থমানীয় মংসংগপা সকপা অংয়ে বাকু রাঙাউন টিবি সার্ভিস নিগমন আগানসালাতে ওনেঙন ইয়া টিবি সার্ভিস চুগমক নামাজ সংনা মানা সার্ভিস সানা গতা চুগমক হসপিটাল রাঙন ছোল রং দা এনে আগানাঙাহা এন্ডাকে মন্দিরং সার্ভিসনা খেঞ্জাছিনা আর নামে রাকে সানে রাছিনা গতা দিদিয়াঙাহা সরকারি সার্ভিস বোনা নিথা নিথা ক্যাম্পেইন রং বা ক্যাম রং আটেঙা এন্ডাকে হেলথ ওয়ার্কার রং বা রাকেন খাম খাইঙা এনে এমএলএ দিমথেলাঙাহা হেনেট্রেপ ইউথ কাউন্সিল ওয়েস্ট খাসি হিলস টাল নংস্টয়নি ডেপুটি কমিশনার গ্রংইন বা এম ই পি ডি এ সি এল নি ডিস্ট্রিক্ট স্মার্ট ইলেকট্রিসিটি মিটার রং ঠিক না মকসংানী নামনিকজানী ফারাকাঙাহা ডিস্ট্রিক্ট স্মার্ট ইলেকট্রিসিটি মিটার রং ঠিকা হাউদে জলনি মান্ডেরনা ব্লংইন বিজলি খরো সঙ্গেন বাংবাটা বাংবাটি বিজলি বিল রং না খাটনা দা এনে উনিগমন স্মার্ট মিটার ঠিক না সখাং জিনমা মাদেরা মাকসা আগ্রিং না নাকানি অর্গানাইজেশন জানা পাহা ইয়ারং না আগ্রেবা এইচ আই সি মাইনি গমন স্মার্ট মিটার ঠিক না গতা ওয়েস্ট খাসি হিলস ডিস্ট্রিক্ট কোসা সিয়ক ছেঙাহা এনে দোয়েন বা সরকারি কনজিউমার রং নি চাক গিজাদি ইয়ার সিস্টেম রাগাচ্ছিনা গতা মোলাঙাহা ইয়ারং গেসেপন ডেপুটি কমিশনার অর্গানাইজেশন অর্গানাইজেশন কাঠারং খাই রাঙানি জামান ইয়া মামলাক আদক সরকারিও না আর এম ই পি ডি সি এল না সকাতকিন আর ইয়া মিটার টেকনাস খাং নিপুলছিনা গতা মোলাতকিন এনে খাদংটাহা এইচ ওয়াই সি ইয়া প্রজেক্ট দন্থাছিনা গতা এম এল এ বা ইয়া মামলাক নিরোকাছিনা গতা মোলাংখাহা মামংনি হোম মিনিস্টার অমিত শাহ দাল শিলং নর্থ ইস্টার্ন কাউন্সিল ছং সুৎসনি গতাম গপা প্লেনারি মিটিং বা থমানি জলাঙাহা জিয়ন সালগ্র সালারা মাজানি গমক আদক রঙনি চুগপা গাদাঙ্গ দুই দং দিকে অনেকগপা দলগপা রং আপসান তুমদাকে ডেভেলপমেন্ট প্রজেক্ট রং নিয়াঙা তোমানি মামংনি ডোনর মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মেঘালয় গভর্নর সি এইচ বিজয়শঙ্কর চিফ মিনিস্টার কুন্দ্রাট কে সংমা ইউনিয়ন হোম সেক্রেটারি আর আগপি অফিসার রং বাকো রাঙাহা উনা আগ্রেবা অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সিকিম আর ত্রিপুরা অনি গভর্নর আর চিফ মিনিস্টার রং আর চিফ সেক্রেটারি রং বাকো রাইঙা প্লেনারি সেশন বা থমানিও সালগ্র সালারা মাজাকো নামরো সুলরাতানি বিদিংও উন বাকসানা গমক আদকরংনি গেসেপো মিলিগ্রিকে খাম খাংনা আংরকাঙাহা।

nan ya mamla mamong baksa dong khuinga mamong minister amit shah shilongona NEC ni thomani o bakra na gatar ri ba aniyo union yan dakba campaign ko kha anga ha yerang nagri ba KSU negrim so kham na mandirang ko rakhianiyo pharak ungi baba mang chaboka gri rak khichina gata dabia ha unige sepon sima ari jol rangoni arang ko para seking ani gmun ba jakudi china gata dabiang kho ha KSU police dol ko wa mangni banerang ko rakal ta china gata murmula ha yana authorities baba mang masal chak chikna gata khadong ata ha মেঘালয় আসামনি গেসেপো সীমা আরেনি বিডুঙ্গো মেলেগ কিজানি রাংখো খাম খানিও আদক সরকারিনি খামরাং খাসনিঙা ওদি ইয়া মামলাখো আদক সরকারি ইয়া মামলাখো মামং সরকারি জাকো রাংস খাগেন এনে মামংনি হোম মিনিস্টার অমিত শাহ শিলং কেসিউনি ডেলিগেশনকো গ্রংআও আমানা খাদং আতাহা কেসিউ ডেলিগেশন ডাল বৃষ্টেবার সালো শিলংনা ওয়েন বাগাপ্পা অমিত শাহকো গ্রংয়ে ওয়ামানি দা বিয়েংগাপ্পা মামলা রাঙো আগন রকাং হা Constitution ni etchidulo khasi kusko na patna gata dabiani ko Supreme Court ni khamuni ning takapa judge didlingapa committee ko tharakin sungin ene wiataha naki Amit Shah ko grong au union mangata mong sungapa mamarang ko janapang ha jioni mangsara ILP wa naki ya mamla ko mamusur khare ni nga ane Shah wa mana agan chakaha মেঘালয় পাওয়ার এন্ড ওয়াটার রিসোর্স নি মিনিস্টার মিটবালিং ডো ডাল ইস্টার্ন ওয়েস্ট খাসি হিলস মংব্রি ডেভেলপমেন্ট প্রজেক্ট রং না ভাঙচকানি কো সঙ্গেও নাহাম প্রজেক্ট ও ক্রোর ডক পয়েন্ট সুপ্রিবি দামনি ভিআইপি গ্যালারি দোগপা ফুটবল প্লে গ্রাউন্ড দোয়া উনাগ্রিবা গেগিনি লোয়ার প্রাইমারি স্কুল বিল্ডিং রংখো না মানগোপা নাকি স্কুল গে প্রাক্তান লাখ সুৎসনি পয়েন্ট চিচে থাকা কো ছামাহা উন বাক্সানা তিরোত সিং মেমোরিয়াল হল কো থাই দাপনা ইয়ানা লাখ চিগনি থাকা কো ছামাহা Jirotsing Memorial Hall atau mana kau ngata ngaha uno dan mana akan prakataun Minister Jolni Dorbashno arus suni dulga parangko project naun gelani na metelang ha. FKGGP Nongpo Circle Riboy District ni Deputy Commissioner Memorandum ko nienba District Selection Committee ni kamna mandirangko raniyo para kong e kamko kachina gata dabiya ha. And the organization porikani answer keys marks manaku aru cut off score ko para kachina gata ba dabiyang ha batangun bilsi haldani ko rupo October ja unin FKGGP ya mamala ko raduinga and the authorities mamankon chakudi adong kujainga ni gman DAC porika ko segaba candidate rang wamang porika mai de case ya yani gman mamankon ugi ja dongna nanginga ne jana bang ha yerang nagri ba soil and water conservation demonstrator na mande ko khamo rakhianiyo somai ko rainga ni gunba sungdowa ha Tahunannya post na porika ko basa kongat ken yang digemun mamang kudu eta dongkuja ini jana pinba federation authorities ko tharaken result ko para kacina gatta dabia ha. West Garo Hills tebung rey songo ni bersi kula cisko ngapa hadisan rolin e sangma. Achkran ni dakar kani bewal langko rupengi rakhina aru bol ko soli repe deng tang bima langko tariya chi. Uni jakmani changa sapani ko tangi rakhi nga. Bersi halang ni chkengu ni ua yarin craft ni kamko abachi nga ha ua chorang. Uwa chorang kumi gencimo ba thangka paisani gata chunga gata dakchakani rangko manja gencimo ba anthang ariyans kira ha aru ni jaman chura aru bhopalo training ko rai machota ha. Tauri uwa achkroni culture, nature aru heritage rangko mesokko pa bima rangko bolchi thari nga unbaksana chalambi rang na uni changa sapani ko ski one nga. United Democratic Party by UDP ni Vice President Robert Jun Karjarin Party ni gesepo mele rukijani rang uengani ko jana pe wa party oni ukhata ha. Ndake khamatani lekha ko UDP ni Central Executive Committee na onahari. Baingapa Rajya Sabha election na National People Party ni candidate James P.K. Sangma ko bimeng mengatani bidungo party ni NDA na chakpa ni o party ni nengo wadita mele rukijani rang na khata ni gemen yarana su ungjai khamwati nga ne Karjarin jana paha. Tali kubrain macotah, kita jumpa kembali lagi pelak nanu alam.

0: magnesium, zinc, copper, potash, phosphorus bat kui kui dia. Ula ban kejit ya kadawai nitrogen nak hau hau, bat penkelai ya ka syakasbo bala ban kejit dau jingtung ubang ngirap, dan ini kan ikadaw ka kendau kanang kamsbo sisu hakijaka bangi pelat ni penkaroi ya u azola. Ula ban penkiim biang ya kijaka bala duna kasbo, uai kadawai temet babun jat kumbala kadaw haneng, ustet bah ka jingkaroi ke jong u kanglat ya ka jingmi kikin bat. Kum kenuksa, namar ba umi bat tap ya ka selah kikin bat ki bami hapo kum haki lengka keba, kim yu asengi bat kitlat no haka jingsan jongki. Upendunai ke jingrengat noak syakahau hau hakisngi ki bakham syed. Ya wazula ngila ban pendun kam hikil yang baper-baper namar ke jinglong kumbala kedau haneng la kalong hakarep keriang ne keri jingri. Hakarep keba hapentor, kebeningkong ngila ban pendun kam ya wazula kum ugrin mania lani utaw sebok puot jirngam kata hakaba ngilum ya wazula na kijakaba ukaroi bat pelat yaki syakapentor keba shua ban rak tenrai. Ngi ailat ketukanipor ya wazula baun karoi haki hali badan bat nangta ngisati nilur pat ya kepentor bat kejingput ya wazula hakani gedur haka kendau ke pelat ya ke nitrogen laipau aduk saupau kilo haka si hektar lani arakar syiteng. Kebahar pat haka rep keba hapentor, nyau aduk Sposni AA hadian baladap rak tenra yuk kuba syaki hali, ngila ben pelaj kumba sanspa aduk si hajar kilo azola haka jaka kebahe arakar syiteng, ban ailat baun karoi rengkat kasbok super fosfet kumba ar kilo, ya keba ngila ben pia aki ar benta. Katsan hadu arposni hadian bangila pelaj, ngin siam bau azola unsa karoi hadu sipau hadu arpo ton AA hakata kapentor, bat hadian kene unsa peut hadian kumba pradu sposni, bat unsa pelaj pat ya kata jingbam nitrogen syau kuba. Dia kini kebut ya kaktin nong weng ikut ke dual cropping. Nila ru pun kelas bo puut yo azola la ni kata ka kampus mania da ka bangi pun puut da ki buit ki baper baper ni ka basuk hakilius bo bat ni ai ya ki pat syakaling kharap ki jongi bat kani kan pendunai ke jingdawa da wai kar khana pe pun sebo kendo. Nila ru pun pendun kami azola kum u bio fertilizers ni kita ki pingit jing im pun sebo kendo kam tam lele ha kharap ko la ni kharap organik. Nila ban ai bam yo azola syaki jingri kum ki masi ki belang udiru jing bam jingri batai met bah wat ikis niang kisiar kihan bat kidokha. Kadang ngi ai syaki jingri kum ka jingbam, ngi dey ban saj bahasua yau azola baladab lum na kijaka pen karoi, kum balai haduk sausin haku ka bakut, bat saklek lang yau bat u jingbam karkana, shibenta la shibenta. Hadin katu kat nipor, ya kani ka jing ai, jingbam kum ni syaki jingri, ngi laru ban ai hateng hateng, tang dahu azola sudah, klem ka jingbam karkana ban pendunai ka jinglut jingbam jingri. Tinggi dan kibut kibut temai ban pen karoi azola, dah kebangi le katu kat ni kikam kibasuk, kenang ban suk kam ban penmi ni pen royu azola, tong ini sengutu kendiat. Sepang kajing dan kam jong u azola baunla ban mi ne ban karoi ba u azola la julap hakamariang hakijaka balang kum kipung ki ahor bat kiwe kiwe de hakleng satla ka pertai kamtam lele hakijaka ba khamlam sai tu dan kam ye kajing yo sngi bat umi bha lada ngi ai jingka sengi malu mala kumba arpsan hadu san po person bat un kam roi sten hoj ka ka di ka bakong san na ka menta ka jong u lada terkong u azola undu no bat la kumnu kumno hakipung balang sau inshi kajing ban kadi bandon ba kenang ba azola unla ban san bat roy kat kum ki jaj azola kumba la pusngo ashwa ka jing dan kam jing saat ka ya pher na uwe sha uwe pan henre la kum nu kum no ka jing saat ka ba arpho ha do lifeo degree celsius ka de ka ba ha e na ka tau azola ka jing shit ka ba poi sha ka life new degree bat palan kan ka ta jur ya ka jing san azola ka jing ngam ka hau hau ni ka humidity ka ba biang e ka de ha padeng prapsan ha do kan dai po person ka jing lam jo ka le ka ta ka ph ka ba biang e ka de san ha do hinyo ya ka ba ka jela jo ngi ngi yo kum ya kum ka ni ka jing tho ngila banong te wat la u azola ku jet chibun ki jat jing bam ba un san ban roi nak hi ka phosphorus barbor ka ju kham duna te la kum nu kum nu arpho ppm ka jing tho u phosphorus ha ka kalong ka bakong san ba un la ban san u azola tim tangin pipe no shaka rukom pen karo yo azola na kabenta ke jington kam ke jongi hakiliang baper baper hak ben gong ye ngine pet ye kimat banjit ye ke jaka ben snapung ben le ikni ke kam ben gong nginjit ye ke jaka ke bakham jan na ke yingsa ke jongi ne na ke kerpong ying jongi kenang bengila ben yo ben jingo ben le ikki kam ki badon kam man ke por dei bandon ka telong ka bakhoj hajan kani ka jaka khnang bangin yo ban ai man ka por badan kam kani kan pintuna ya ka jing lut ha ka bor men ka balai ya kani ka jaka ngila ban ai lani ban pen biang jing ka dum lani jing ka serngiu ku balap pen ngo hashwa kamadan jong ka pung bangin sna ka dei ban lai ki mau ki ban nep ki thit ding ni ki sia ka bha ban lor bakti pen madan bhai ya ka jaka khlem ka jing no ne jing kiu shilyang te ki tiar badan kam ban pen khre na ban ta kawai ke pung ke barit ke badan ke jinghe ke ba hendru put ke lenter la hendru put ke pingkiang la shpo inshi ke jingjil liu ke plastik ke barben bekenja terpal ke ba lakum nukum nu arpuwe mitar la lai mitar hidun kam yu azola uba syaj baklan ke musumbai ubadang shulum pra do shpo kilo iye ke kendau ke bakut ke balat nyeki mau ke ding พระพวาดุชิสปะกิโลเอเอกเอ็ดมาซีกับดังทำไมชิพกิโลบลาเคลลังบาฮักอมอาร์โพลิตาร์บันกินดังกำรูกับกันจาจาร์บันทับยาเขาปุ้งนังตาคัสบอเอสเอสพีคุมบาชิสปะอดูอาร์สปะกรัมบันเป็นคาร์โยอาโซลายินยบดยากินีกิจิงฮิกายกัดคุมกิจิงวัดเบเนียครั้งบักกำจงีกันเซซอนักบันตาชีเฮกเตอร์ลานีอาร์อาคาร์ชิตังงี้ดันคำเศร้าตลิกิปุ่งบันทีหากบ้ากระจิงเฮงี้ละบันสงอชพีกตาหรือพูดกัลเลนเตอร์ละหรือพูดกับเพิงเคียงละชิพอุนชีกระจิงจิลิโอที่อยากันเฮกับปุ่งบัดสับเป็นสเคมบ้าอยากมาดันบัดอยากบาร์โอคิดดองดักกับบังอิดฮุมบ้านังตั้งยิ่งเสียงอยากกับพลาสติกบัดเป็นวันดูร์บ้าอยากคิดดูดักกับบักเลียบบ้าอยากะบัดอยากคิดดองพลาสติกบาร์โอคิดบับเปล่าชาลอร์กับคันโดงี้ฮับบันทับบัดเป็นสเคมบ้าดักกับคันโดแต่งี้ชิมยากตัวกับคันโดบาลลุมตัวกับบางอีองพระพ่อวารุสปะกิโลบัดงี้เสียงรันติบ้าฮัสลามาดันกันในกระปุ่งบาลสอบดักกับพลาสติกหากจิงเคลียเอ็ดมาซีบัดงี้ไอชิตังนักจิงดันคำกับเอสเอสพีหากบริงกองบัดอยากนี้งี้ละบันเทนอปัดฮัลโหลกันในกับคันโดบาลเสียงดักกับพิคิร์บ้าบักกับคันโดกันน้ำปลาในกันน้ำคลองหากปอร์บางอีเป็นนออยากนี้กับฮัลโหลกันในกับสตาร์ปัดงี้ไอยากกับบักันนังดับลักุมนุกุมโนซาวอินชีฮัดุซันอินชีฮัลลอร์กสเตอร์ทับบลาดเป็นเครียตั้งตางีเป็นนอยู่สมบายอาโซลาคุมบาพราดุชพาวกิโลเอบัดงิสัสนเดจปัดดาชิลิตาลานีอาร์ลิตาลกอมฮัลลอร์อุนิอุสมบายขนังบักิเทจงอูกินโยบันเปร์บาฮักสลาแต่ยากเอสเอสพีกับภาษากระตาชีเต็งอยู่ในกับภาษางีละบันเคลียกับบัดงินสไอปัดฮักนี่กับปุงฮัดียนคุมบาไล่ฮัดุซาวสงีเอทับยากนี่กับปุงดักจาร์Tak apa pun skem dek dia ni dek mau, but ai jing kat sini. Baniada nak jing syak penjelor dek merat ni kijingri. Kan kamha ladangi lah ban perkreat dek kenjaran san, ni kijing shit net. Lah ni kijing trap nalor ban ai jing kat dom. Ban penek ya kijing saat, but ru baniada nak uslap ubajur ubala ban pecelai ya kani kapung. Ngidai ban sumari ya kani kapung dek kabangi kmi bahaman kapor, bak kan yai ni, hak kijingri ban bak lakum nukum no sao inci kumbala batha. Nang tangi lah ban ai kendo ku jadian lay pos ngi, บัดยากจึงเคลียเอ็ดมาซีปัดมันลักขัดสันสิงลาดายโยอีบากิจักเคลียนิกิคันบัดกิบามีฮักนิกับปุ้งได้บันเวงมาร์มาร์บัดไอลาตั้งโยอาโซลาบุนคารอยที่ยากับปุ้งบรอกระไวปัดงี้ละบันเป็นโคดมันลักขันรูบนายบัดสดังเบียงยากิคำดาวอาโซลาอุบัติไม้บัดกจึงเคลียกับบัติไม้ฮัดเดียนกจึงเคลียจงี้งินละบากลักคุมนูอาร์เตโยฮัดเดียนบ่าวอาโซลาอุลักคารอยบ้าบัดอุลักเรเบนกับสัตตัมงินลุ่มไล่บันตันอุนาอุนีอุอาโซลาอุบลามีBat ban pendan kampat hai kijaka ki bangi temu, syaki lengkha kebaan ni ban ajing bam jengri bat kumta ter-ter. Kasih benta ke besa, ngin ailat ba un karoi biang ban pendap ya kat kaslapung. Kat kum ke jenglap, hadiin katsan sengi, ngin yok ban lum lakum nukumnu lai kilo man ke sengi u Azola. U sembai Azola u syongdor kumba arspa adu arspa san pauteng ka iya shikilo, bat ladangi syushim kelum ya kidor jong kitiar bat kikam bangi le ban shinai kini kepung, lakum nukumnu lai hajar adu sa hajar tingka kaladab.Tengila ban pusan hi daladi ya ke jingmi nak ni ke kam lada dio azola ko musumbai la ni marbam jingri ni mar pen sebok kendo kat kum ke jingyo lo man kapor ki kam pen kharoi azola le se kenang long ke ke ke ba thamai ke ke than ke jongi henry klempep ka donye ke bor ban pen kelai ki kam ki jongi badru ban pen yo ban pen kot ya ki nong seng kam la dia tida kini ki jing pentep baro ngan pen kot hang ni pila ban wat bad lom jing tip kam bania nak kitna trekam agriculture ke jilla di ke sarkar kme kum ka ICR RC for NEH ha umyam bad nak office jong ka krishi vigyan kendra east khasils ha parshlong ni nak kiwe par ki krishi vigyan kendra ki pada nak district ki bapher kuble shibun
1: parlo nong snga pat kham ta me phi ki nong rem ngengit pila yujum to shibun halor tu jing kren u azula Kajengkor do jong u hakarep karyang bat keri jingri. Bala krenjpi di ba bayasya si imli. Ban penkut yakini ke program ki saw semoy bementa ke janmit. To mentai nisngap. Setakui ke jingruai, jong i Daniel Karbani ha ke jingruai kebil aigerteng kumei jong ha.

কনিগরেক আকাশবাণী শিলং খুবর বানপুলে দা ইলাসিউ ডর সিনরাম কিমাত কিব কংসান জং খুবর ইয়াতে লক কে ইন্ডিয়া বাদ কে ভেনেজুয়েলা হালর কে এনার্জি অঙ্গতনাত কাম্বারি ইয়ালাম মন্ত্রী কাম্পো ইয়ং কে সরকার খুমি ও অমিত শাহ ইয়াক প্লিনারি মিটিং কে এন ইসি কে বলাই নিয়োফুলাই হা শিলং বো মাও নংরে মোবা মেট বা লিং ডো না খবেন্তা সাউথ লি কি প্রজেক্ট পিনরয় হা পেন্ডিং উমিয়ং ইস্টার্ন ওয়েস্ট খাসি হিলস ডিস্ট্রিক্ট পেন্টিকনাও অমিত শাহ ইয়াক সেঙ্কে ইস্যু বনশিম খিয়া কি কাম খাপুট অন্থং ইক কমিটি হালর কাকতেন খাসি কি খবর কি ববনিয়া ও মন্ত্রী রংবাদ করি নরেন্দ্র মোদি হেনে উলাপনলং কিংক্রেন বাট কে অ্যাক্টিং প্রেসিডেন্ট কে ভেনেজুয়েলা কে ডেলসি রোড্রিগেস হা নিউ দিল্লি বন খমি ইবনিয়া ইয়ক জিংয়ে দে জং কিনি কি আর্থ লিখি রি বট বনুয়া দেখি লাট কিলেন্তি কি বথমাই বান পন খ্লান ইয়ক জিংয়ে ত্রৈলং লাপন জিংমুদ ইয়ক জিংক্রেন হালোর কি লাট কিলেন্তি নাকবেন থাকে জিঙে ত্রৈলং হাকলিয়াং বোর্ডিং হাকবা ভেনেজুয়েলা কলাপন পাও ইক জিং রিউস পা হাকলিয়াং উমফনিয়াং বার কিং ইউ ইয়ক ইন্ডিয়া কুম কাকা খাই কবনে